কেন যে আছিসে ঘরে নবীজির ভরসা রেখে নে না তুই কলমা পড়ে মিছে তুই একা একা কেন যে আছিসে ঘরে নবীজির ভরসা রেখে